0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে 60টি পণ্যবাহী জাহাজ নিরাপদে চলাচল করেছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। উত্তরাখণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্যে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন।
1: हम एक साथ मिलकर क्रिएट ऑन इंडिया मूवमेंट की शुरुआत करें। हम भारत से जुड़ी स्टोरीज को, भारत के संस्कृति को, भारत के हेरिटेज और ट्रेडिशंस को पूरी दुनिया से शेयर करें। आप ऐसा कंटेंट क्रिएट करिए जो आपके साथ ही भारत को भी ज्यादा से ज्यादा लाइक्स दे। और इसके लिए हमें ग्लोबल ऑडियंस को भी एंगेज करना होगा, दुनिया के नौजवानों के साथ जुड़ना होगा। आज पूरी दुनिया में लोग भारत के बारे में जानना चाहते।
0: এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করেছে। লোকসভায় আজ কর ব্যবস্থা এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপিত হবে। পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, আয়কর আইন 2025 এবং অর্থ আইন 2026 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। রাজ্যসভায় আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 নিয়ে আলোচনা হবে। লোকসভায় ইতোমধ্যেই এই বিল পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব ডক্টর টি ভি সোমনাথনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দেয়। স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহনের কার্যকালের মেয়াদও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা JLKMN নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে দুই মহিলাসহ পাঁচজন অনশনে যোগ দিয়েছেন। চার দিন ধরে অনশনে বসা শ্রী মাহাতোর রক্তে শর্করার পরিমাণ কমেছে, রক্তচাপও অনেকটাই কমে গিয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, তাঁর সরকার পড়ুয়াদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, তাঁর সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে পড়ুয়াদের দাবি নিয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। উল্লেখ্য, JPSC এবং JSSC সংস্কারের দাবিতে গত 25 জুলাই রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে বলে শ্রী জয়শঙ্কর জানান। এই নীতির মধ্যে রয়েছে চাহিদা ভিত্তিক উন্নয়ন, অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি।

0: খাপড়ি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হলেও 60টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করেছে। অন্যদিকে সংসদে এক প্রশ্নের জবাবে সরকার আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে 3972 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার বর্তমান সংকটজনক পরিস্থিতির মধ্যে ভারতের সামুদ্রিক ক্ষেত্রে তৎপরতার উল্লেখযোগ্য নিদর্শন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও নতুন দিল্লি কূটনৈতিক উপায়ে দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথটি সচল রাখতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা হচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আরও এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের ওপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীর ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনর অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাদের নৌকোগুলো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সে দেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। সরকারি সফরে কলম্বো পৌঁছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, প্রধানমন্ত্রী হারিনি আমরসৌরিয়া, বিদেশমন্ত্রী বিজিতা হেরাত এবং বিদেশ সচিব আরনি রানারাজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বীপরাষ্ট্রে আটক মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে শ্রীলঙ্কা সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের ক্ষেত্রে মৎস্যজীবীদের বিষয়টি একটি স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়। এর আগে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী পাল্ক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা বাজেয়াপ্ত করা ছাড়া তাদের ওপর গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ক্যারিবিয়ান দেশ কিউবাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় গোয়েন্দা কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে যা ভবিষ্যতে মার্কিন সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। উল্লেখ্য, সাধারণত কোনো সামরিক অভিযানের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ভেনেজুয়েলা ইরানের ওপর হামলার পর গত মার্চ মাসে কিউবাকে সরাসরি হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবা দখল করার চেষ্টার অভিযোগ এনে দেশবাসীর কাছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না। যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয়, তখনই আসে প্রকৃত পরিবর্তন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। এছাড়া নিউ টাউনে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিশেষ কর্মশালাতেও তিনি বক্তব্য রাখবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং কোঙ্কণ ও গোয়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কার্যকালের মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো, আবার প্রাদেশিক সমাচার সবিতা ক্ষেত্রবাট শুনহোস।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। समय अहिले बिहानको ठिक 11:30 भइरहेछ र मिठो यो मिठो अन्तर्वार्तापछि अब प्रस्तुत छ बङ्गला कार्यक्रम।
1: কবিদের ঋতু, আবেগের ঋতু বর্ষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মেঘ বৃষ্টির যেন আত্মার যোগাযোগ। সমগ্র রবীন্দ্র সাহিত্য জুড়েই বর্ষা আছে এক চিরনতুন অবয়বে। শুনছেন বেতার আলেখ্য রবীন্দ্র ভাবনায় বর্ষা, ভাষ্য রচনায় রত্না ঘোষ, গানে জয়জিৎ ধর, মিঠু সরকার, মৌ কর ও প্রত্যাশা দাস। ভাষ্যপাঠ ও আবৃত্তিতে রয়েছেন দীপক চৌধুরী ও দীপান্বিতা বসু সরকার।

বাংলা সাহিত্যের মহিরুহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বর্ষা যেন একই মুদ্রার এপিটোপিট। বর্ষা কেবল একটি ঋতু নয়, রবীন্দ্র কাব্যে তা এক জীবন্ত সত্তা, যা কবির অন্তরে সুরের মূর্ছনা জাগিয়েছে, কল্পনার রঙে রাঙিয়েছে তাঁর অসংখ্য সৃষ্টি। বর্ষার আগমন রবীন্দ্র চিত্তে নিয়ে আসত এক অদ্ভুত উন্মাদনা, এক গভীর সংবেদনশীলতা, যা তাঁর লেখনীতে হয়ে উঠত ছন্দময়। আষাঢ়ের প্রথম বাড়িধারায় প্রকৃতি যখন নবযৌবনা রূপ ধারণ করে, তখন রবীন্দ্রনাথের কলমেও যেন প্রাণের সঞ্চার হতো। আষাঢ় কোথা হতে পেলি এত কালো, উড়ে পাগল মেঘে ঢেকে দিলি আলো, এই উক্তি যেন কেবল মেঘের বর্ণনা নয়, এ হলো বর্ষার এক মায়াবিনী রূপ, যেখানে প্রকৃতি তার সকল সৌন্দর্য নিয়ে ধরা দেয়। বর্ষার আগমন তাঁর কাছে ছিল এক নতুন দিনের বার্তা, এক নতুন সৃষ্টির প্রেরণা।

0: আকাশে মেঘের গভীর আনাগোনা, আর তাতেই রবীন্দ্রনাথের প্রাণে বেজে উঠত এক অসীম সুর। বর্ষা তাঁর কাছে শুধু ঋতু ছিল না, ছিল এক নিবিড় অনুভূতির অনুসঙ্গ, যেখানে প্রেম আর প্রকৃতি একাকার হয়ে যেত। আজ বরিশাল রূপ হেরি মানবের মাঝে এই চরণ যেন সেই অনুভবেরই প্রতিধ্বনি। বর্ষার জলে যেমন ধরণী সজীব হয়, তেমনি কবির লেখনীতে প্রেম জেগে উঠত নবরূপে। কদম ফুলের সৌরভে, ভেজা মাটির গন্ধে, এমনকি বজ্রপাতের ভীম গর্জনেও রবীন্দ্রনাথ খুঁজে পেতেন প্রেমের ভিন্ন ভিন্ন রূপ। বিরহ আর মিলন, আনন্দ আর বিষাদ, বর্ষার প্রতিটি ধারায় যেন প্রেম তার সমস্ত রূপে ধরা দিত তাঁর কাব্যে, অমর করে রাখত সেই নিবিড় বন্ধন।
1: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিষায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কে হওয়ার, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধাপি, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে, সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস।

আকাশে যখন মেঘ রৌদ্র লুকোচুরি খেলায় মত্ত, ঝড়ো ঝড়ো ধারায় নামে বৃষ্টি, তখন রবীন্দ্রনাথের কবি মন যেমন প্রকৃতি ও প্রেমে আপ্লুত হতো, তেমনি এক নিষ্পাপ আনন্দের ছোঁয়া লাগত শিশুদের মাঝে। তাঁর কবিতায় বর্ষা শুধু ঋতু ছিল না, ছিল শৈশবের এক মধুর স্মৃতির ক্যানভাস। ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রসে, এই পংক্তিগুলো যেন বৃষ্টির আগমনে শিশুদের উল্লাসকেই মূর্ত করে তোলে। কবির চোখে বর্ষার প্রতিটি ফোঁটা ছিল এক একটি গল্পের শুরু, এক একটি খেলার আমন্ত্রণ। বর্ষার ভেজা মাটি, ভিজে গাছপালা আর জল থই থই উঠোন, এ সব দিয়েই কালো কালির আঁচড়ে সাজিয়ে তুলতেন কচিকাঁচাদের কল্পনার জগৎ। রবীন্দ্রনাথের কাব্যে বর্ষা তাই শুধুই ঋতু নয়, তা শিশুদের দুরন্তপনা, অফুরন্ত কৌতূহল আর প্রকৃতির সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্কের এক কাব্য।

0: বিগতলিন।
1: দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের নুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।

0: আষাঢ়ের প্রথম বর্ষা যখন ঝরে কলকাতার বুকে, তখন সন্ধ্যা নামে আর মন চলে যায় এক অন্য জগতে, যেখানে রবীন্দ্রনাথের সুর মিশে থাকে বৃষ্টির প্রতিটি ফোঁটায়। আকাশের কালো মেঘ আর মাটির ভেজা গন্ধ যেন মিশে যায় স্মৃতির সঙ্গে। এ শুধু বৃষ্টি নয়, এ যেন স্মৃতির আবাহন, যেখানে কবি তার বর্ষামঙ্গল গানে গেয়েছেন, আজি মগন হয়ে আছে নিখিল ভুবন তোমারই বর্ষা গানে। প্রথম বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতির মতো মনও যেন নবীন হয়ে ওঠে। শহরের ইটকাঠের জঙ্গলেও এই বৃষ্টি নিয়ে আসে এক অন্যরকম শান্তি। হয়তো এই বৃষ্টির শব্দে কবি শুনতে পেতেন প্রকৃতির গোপন কথা, আত্মা মিশে যেত তার কবিতায়। আষাঢ়ের এই প্রথম বৃষ্টি যেন রবীন্দ্রনাথের কাব্যেরই এক প্রতিচ্ছবি। এই বৃষ্টিতে মিশে থাকে ভালোবাসার আবেগ, বিচ্ছেদের বেদনা আর প্রকৃতির প্রতি এক গভীর মুগ্ধতা।
1: শুনলেন বেতারা লেখ রবীন্দ্র ভাবনায় বর্ষা প্রথম ভাগ, ভাষ্য রচনায় রত্না ঘোষ।

প্রত্যাশা দাস, ভাষ্যপাঠ ও আবৃত্তিতে রয়েছেন দীপক চৌধুরী ও দীপান্বিতা বসু সরকার।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: कार्यक्रमलाई अघि बढाउँदै अब प्रथममा राख्न लागिरहेकी छु यो आधुनिक गीत उदय सोताङको स्वरमा, जहाँ सङ्गीत रहेको छ गायक स्वयंको अनि गीतकार हुनुहुन्छ गणेश थापा मंगल।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: अब सुन्नुहोस् फिल्म मेरी सुरत तेरी आँखेबाट यो गीत मन्नाडेको शर्मा संगीत हो, एचडी बर्मनको शब्द शैलेन्द्रको।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ
2: श्रोताहरूले अहिले बाल कुमार घिमिरेको शर्मा लोकगीत सुनिरहनु भएको छ कार्यक्रम लोकलहरीमा

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: নমুনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: कार्यक्रम सुरसंगमको यो अन्तिम गीत अजय थापाको स्वरमा

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধনের অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারা দিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্প সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়ন মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অবহেলিত পড়ে থাকবে, সেগুলি গোবর, প্রেসম্যাট বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে।
1: भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इम्पोर्ट करना पड़ता है। इस 50% इम्पोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিশুদ্ধ শক্তি পাওয়া এবং গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে গোবর্ধন প্রকল্প একটি জরুরি পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি

0: টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।
1: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just two counts. And these two counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular court order which was on the Railway Ministry, and that was for 196 crore. But the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
0: নেট সংক্রান্ত বিষয়, শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 ওপরে গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতুবি করেন এবং আগামীকাল সকাল 11টায় পুনরায় বসার ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালীখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ড্রাগস রুল বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ড্রাগস রুল 1945-এর বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে। দেশ ও বিদেশে এখনও পর্যন্ত 1,73,00,000 বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজায় টোল ট্যাক্স শুধুমাত্র জাতীয় মহাসড়ক ট্যাক্স বিধি 2008 এবং সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী আদায় করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না এবং বেআইনি আদায়ের জন্য কোনো মহাসড়ককে চিহ্নিত করা হয়নি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI টোলিং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে একটি মানক কার্যপদ্ধতি প্রকাশ করেছে, যার মাধ্যমে নগদ ও ফাস্ট্যাগ উভয় ধরনের লেনদেন শুধুমাত্র টোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত হিরোশিমার গভর্নর মিকা ইয়োতোকা এবং মেয়র কাজুমি মাৎসুয়ের সঙ্গেও কথাবার্তা বলেন। উল্লেখ্য, 1945 সালে 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে বোমারু বিমান থেকে হিরোশিমার উপরে একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয় যাতে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারায়। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিংহম এবং অলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কেন্দ্র আদালতে জানায় কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে নিট ইউজি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এ মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16 আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর 2টোর পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7:50।
2: समाचारको अन्तरालपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट। श्रोताहरू, अब प्रस्तुत गर्नेछौ भुटानी कार्यक्रम। आजको भुटानी कार्यक्रममा यहाँहरूलाई सुनाउनेछौँ भुटानी गीत। गीत सुनाउन अघि लिनेछौँ छोटो व्यावसायिक विश्राम।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।